নমস্কার, ইয়া আকাশবাণী তুরা মিডিয়াম অফ নিশ্চিত আলিস্তা সমিতির এক মিটার কিলো হার্স 1233 কস অনুষ্ঠান জাসিং প্রাসাদ তো অকতাই নিনি স্টুডিও নি হয়েছি মানাক সেবেজিয়ানকে 30 মিনিট আরো 40 সেকেন্ড হা ইনি গাড়ি গাড়ি জাসিং অনুষ্ঠান নি সঙ্গনি আগে নর্মেন ভিনসেন্ট পিলনি পেনকর সারিজা আগবাই আং জিবিলেন বিটাবগঞ্জে জটিল বিষয় নি কারাশি চোখ নেলামু বাহরু উবলানগঞ্জে স্কিম বা আসনি টুয়ার দেনিলাও জিবাটি মানু উবাটি গভীরভাবে ভাবাইখে বিষয় নি কারাশি সম্পর্ক তৌনি কয়েক ঘন্টা এমনকি মেলাদিন পর্যন্ত চিন্তা দেরু আর শেষে বিষয় নি চিন্তা বেবাকান পরিত্যাগ দেরু আবার কয় মাস নি পরে জিপলা বিষয় নি কারাশি গুরুত্ব সহকারে আবার সচেতনভাবে ঘুরাই লইও উবলা নুগুজে সমস্যা নি সমাধান দগান লেহা ইতিহানা কৌশল উদ্ভাবন দেনি আগুরা আং প্রায়ান কাম আকুইসা আগবারায়নি লাহাসাবাকে দুশ্চিন্তাশি ভুগাই টংনা লাগিও ফলে আনি কয়টা দিন বা কয়টা অকত বা মাস জারং ইটিহান নষ্ট দংলাইও নর্মেন ভিনসেন্ট পিল সতারং অনুষ্ঠান সিবারে প্রথমতে নাথন রাখাত অনিমেষ কোষ নি খুড়াংশে সাই

अनिमिसकसनि खौरांसे सायजा नाथुमानहा दा नाथुमनि लेखाथ' कृषिकरनि बिसय दंहा जुन मासि देमाननि कृषि कामनि पारि नाथुना फाय कृषिकर जा नाथंथनि बेबा कृषक फायदाने नेने कृषिकर अनुष्ठान से अपारंग ने आदर नाथवा आसादिर अपारंग सपान आपा आपानी कृषि कर्म जरंग से व्यस्त तंत्र जियान दंग अपारंगनि व्यस्ततानि माजिसिन तानेनि अनुष्ठाननि जरियसे जुन मासि कृषि कर्मनि कामनि पारि এই সম্পর্কে কৃষিকর যা পকিচা দেপেংলা হানেরা ফান্ড জুন মাস দহা নাংনি কৃষক ভাইদানি জন্য তামটি গুরুত্বপূর্ণ মাস আর এই মাসিন নাংনি কৃষক ভাইদা নানান ধকনি খরিফ শস্য যেটিংকাই মাই মাকো আর গ্রীষ্মকালীন জাবাকো পানি খেতি জিটিংকাই ঢেরস সস্রক মরসুক ইতিহানানি কেরচারং সঠিক পরিচর্চা দেখে কাইহু মেঘালয়নি হানা হাতক হাসুসি সময়সীন বা অকছিন অগ্রিমভাবে মাইনি রোয়া কাইনি আরো থাইমাকুনি পুলি বারকিচা জরং কাইনি বন আরম্ভ দেরু জুন মাসনি প্রধান কৃষি কাম জরং দু খরিফ শস্য বারু অর্থাৎ জুন মাসনি প্রথম পাক্ষিক নিভিতরসিন মাইনি জাল পাইনি সম্পূর্ণ দিনে যা উচিত উপত্যকা বা হাসু অঞ্চল জরং সে আগুরান বা কায়দানি আহু বা আউসা মাইনি খরিফ মাইনি পুলি জারং রোপণ দিনই আরম্ভ দেয়াল হানা লেগেও জাবাকবানি খেতি জারংনি ভেতরসি হাউসা জাগাসি বা ভেটি জারংসি গ্রীষ্মকালীন অর্থাৎ বর্ষা দিননি জাবাকোপা জিটিংকাই ভেন্ডি ঢেরস জিঙ্কা সসেলা লাহু ভল বিলাতি বান্তক আরো মরসুকনি খেতি জারং ডেনি মানু ফলমূলদানি ভিতরসি বসত পানসং লেবু জাতীয় ঠাইনি পান আর আনারস ইতিহানা জারং ডাকনি বিটানি উপযুক্ত সময় বা অগত ইনিলগে চা বাগিচা অঞ্চলসি অর্থাৎ চা বাগান জারংসি নতুন পুলিকাইনি রোয়া আর ছায়া লাখানি পানপুলি জারংবন এই অকছিন দেনা লাগিও বা কায়না লাগিও তবে সাবধানতা আর পরিচর্চানি বিষয়ে যে দিনকাই জল নিষ্কাশন অর্থাৎ টি দণ্ডাত লাই মানি বর্ষা বতর বা অকচ জারংসি আরম্ভ দুগনি লগে লগে যাতে হালসি বা বাগান সিটি জমা দংসাটো উনিজনও নলা বা ড্রেন জারং খট লাখাকে সহজেন টি দণ্ডাত লাইমাননি উপায় জারং সুব্যবস্থা দেল হানা লাগিও আগাছা আর সার হানি দরকারি অনুপাতে সার লাখানি আর আগাছা বা বনবাদ জারং পরিষ্কার দিনী বাজং যিকোনো খেতিনি গড় পাপড়া হা আকৈসা ঢাপ পাই লাহানা লাগিও সংমাকরনি নিয়ন্ত্রণনি ক্ষেত্রসি কারণ তিলাম্পার পরিবর্তন দৌনি লগে লগিন নানান ধকনি সংমাকর জিটিংকাই

জাৰোঁ চাইনা মানুহ। যিহেতু কৃষি পাথাৰচি সময়মতে ছুটীক চাৰণি প্ৰয়োজন দিওঁ বা দৰকাৰ দিওঁ। জুন মাচি চাৰলাখানি উপলব্ধ তেনে সৰ্বশেষ তথ্য চাইনি জানো। ইণ্ডিয়ান ফাৰ্মাৰ্ছ ফাৰ্টিলাইজাৰ কোঅপাৰেটিভ ইফক ভিজিটেনা লাগিও আপাজৰং বিদ্যান শিষ্যনী জনো সঠিক পৰিকল্পনা দেতানে উনি জনো আপাজৰং জানে নে মানো। আপজানি হানি ধাৰণ পাহাৰীয়া সমতল বা পলচুৱা আপাজানি মায়ে যাবা কবা নে ফল মল নে খেতি দেতো ওই সম্পর্কে বিতং তথ্য জারং কৃষি বিষয়ানে জানাইকে ওই অনুপাতে যদি আপারং আগুইলে মানো উটিংকে পারে আপারং সজেন তামটি উৎপাদন দিনে সক্ষম দা অনুষ্ঠান সিদাই নাথমিলা খাতো রাঙ্গামনি খোরাং সিসাই যা।

জাসিং অনুষ্ঠান আপারং নাথুং তক্ত আকাশবাণী তুরা কেন্দ্র থাকি অনুষ্ঠান সিতাই আগবাড়াই তো স্বাস্থ্যকরু স্বাস্থ্যকরণী বিষয় দা জাপানিজ এনসেফেলাইটিস রোগ আর এনি বারাইনি কয়টা কারণ নাথং ভাই স্বাস্থ্যকর যা

মশারি ব্যবহারটি নিই, আরও সম্পূর্ণরূপে শরীর বা কানজানে বাংখে টাননি, শোকা পাঞ্চি যেমন কাননি। আপাজানি এলাকাশি বা আশেপাশে যদি ডিহানার সংনি সংক্রমণনি দ্বারা উপদ্রব বাড়াইটনে বিটা উনি পরিবারনি যদি কেউ বা সাংবো যদি জাপানি সেনকে

এনকেফেলাইটিস লাখাটো উটিংকাইবারে ইঠিকানা জাপানিস এনকেফেলাইটিস নি টিকাকরণ লাংনি ব্যবস্থা জরুম দেনা লাগিও কারণ ই যখনছে মারাত্মক বা সাইলেন্ট কিলার কোনো প্রথমতে উপসর্গ জারং দেখা দেশা পরেছে আস্তে আস্তে উনি উপসর্গ জারং দেখা দিল যদি নাংনি কাননি মস্তিষ্ক সিজে যদিও যা ধুলাইও উবলান নাং মর জারং আবুল টাবুল বার্নি বিটানি লও আর সঙ্গনশলসিও জানেন শ্মশান লাউনি শ্মশান কালি বা মারা লাউনি ইতিহানান নানান ধকনি অমূলক চিন্তা ধারণা জারং দেখে তুমু যিনি ফলে পাঁচ সময়সীন নাকনি হাতকনি মরদানি ক্ষতি দংলাইনা মানু অকেন ইতিহানা অমূলক চিন্তা ভাবনা জারং সারাইকে যদি আপাজরং সঠিক সময়সি যদি সঠিক চিকিৎসা লাঙু উঠিংকাইবারে মাতাল নোকসান থাকিনি হাজানসি টংনি যা মান্না স্বাস্থ্যকর অনুষ্ঠান সিয়াপারংনা তোহা তাই অনুষ্ঠানই সে সিয়াপারংনে নাথনি লাখাত রাঙ্গামনি হরাংসি ই জানি

পাতিগোল মিথার ছালু ফিল্ম নিগিত দেখতে দেখতে কোন সিমাং খনাসোনা মানহা দাও রাম সম্পাত আর বেনি দায়াল নিরঙ্গপা বাংলাদেশ ফিল্ম নিগিত হোগি ক্রান্তি কোন সিমাং না ওয়াতা টিঙা